0: Πρίξε, Μπρέντι.
1: Πρίξε.
0: Σε Μπρέντι.
2: Wij zijn trots op de muziek van eigen bodem.
3: Radio NL.
4: Radio NL.
3: Altijd aan.